মানে আপনি যেমন বলেন টিটার কোন জুলি কোন ফিট টিটার মনে বলালাম সেগুলো কি রকম দেখানো নাই দম আদমে মঙ্গে সেদেলে কিনেন টিচার চার গুণ দেখবে মদি খেলাম বুঝাল বে মদি রোহাম বুঝাল বে মদি ইয়ারাম বুঝাল বে মদি বাকানাম মনে চার গুণ দেখবে দেখালাম দুন্দল মদি মজাম গেছে খালাম গেছে খালাত জঙ্গাক খালাত মই দুন্দল খেল ময়টা খেল মনে দূর দেখে যে যুদ্ধ বেকর বকলাই বাই কেন কেন বাই কুচু কেন জানো লোক কেছে দেশ নিয়ে বুকের কর মই জানি যে কেন কুচু একবার বেড়ে জানি খালাম মই গুলো দুন্দু কিন্তু খামে চিনি মুগো চেকের গা টক নিকা ইয়ানি কোন করে দেনি দুন্দল খেলাম ইয়ারাম মনে তখন খেলাম বি ডেঙ্গে খেলাম বিয়ে দান নিচে মনে এটম রস মন জামু আল্লাহ মুখ ডুন্ডল জামু আল্লাহ মুই ডুন্ডল রস কম নেই নাম যে ডুন্ডল ইয়ারাম রস ফেকে আমি জুড়লে মুগে ডুন্ডু বদা ওয়ার মুগে ডুন্ডু বদে যখন আজাত মুগে ডুন্ডু সদা ওয়াক ওয়াক যে বাঁক মুগে ডুন্ডু সদা দেখি যে মুগে ডুন্ডু লাই ইয়েপ এই ভিটামিন লে মুই ডুন্ডল রস মনে নাক দে গিস নি কোনো খামান্তি নে দুন্ডা না ইয়ারাম চাখাতো লাক কো বাখ বায়ারাম রাইলাম বিনে খখল ওয়াই মুসাগগান রুহাম বারুহাম গনা টুটি কিচুন রাতু আও মতা নাখ দফা দুন্ডা আদনাম বাই আমা হিরান তাসা আখির মুস রুহ কোন দুন্ডা গস রুহ নাক চা সা সা ইয়ারাম চিনু ওয়ারাম দুন্ডা সা রুহ waye am na ñoo xam ne dañuy dundal seen yaram bàyyi seen ruux am na ñu nga xamante ni dañu bàyyi seen yaram lapp laal ba boo leen gisee dañoo tuutee tuutee tuuti ba waaw nana ñuy xalaat amuñu lu ñu lekk fekk dundal nañu seen ruux ba seen ruux reyaay boo xamante ni jéggi na daw bu fekkoon yàlla jox nañu bët yoo xamante ni mën naa gis baatin kon daañu gis ne am na nitu yàlla yoo xamante ni seen yaram tuuti na lool waaw waaye nag seen roox nay na lool seen roox yooyu nag duufal na ko ba ma taxaw ci lambi diine di daan comme ni mbir mi duufalee yaramam ba taxaw ci lambi adduna di daan waaw waaw loolu ngay gis klaasu suñu borom tubaab nga gis ko mu tuuti lool ci jëmm ja waaw fekk rey na yaram ñu dund la ko ndax wala dund la waaye su fekkoon yàlla jox na la xam-xamu baatim da nga gis ne itam wax dëgg yàlla yaram maanaam dundal na rooxam ba mu nekk mbir moo xamante ni mbir mu jéggi dayoo la ci kàttan waaw kon nga gis ne kon nitu yàlla yi noonu la waaye lay matière ci ñoom dundal li roox ci ñoom niki noonu itam am na nañu tuddee bakkan bakkan moom wax na ma ne moom bànneex rek lay dundi am na ñoo xam ne nag bànneex boobu dañu koy rey ba yëlif seen bakkan mais am na ñoo xam ne dañuy dundal seen bakkan ci xeetu bànneex xeetu yu neex ba nga xamante ni léegi seen bakkan moo leen di yëlif kon nga gis ne lopp ni ci ni ñu daan dundalee bakkan wala ni ñu daan dalee bakkan daan nanu dem ba togg seen ñam bu neex taat ñam bi nga xam ne lekk rek ci des ci xiif nañu lool ñuy jéggi bool bi dem wala ñu jël bool bi woo miskin mu amul lu mu dunde lu mu añi wala lu mu reere ñu joxu ko daa ñu toog ne dañu yar seen bakkan wala ñu sol yére bu rafet fëtu moom moom ci suuf wala ñu sol daal yu baax yoo xamante ni baax na waaye pour dem rek